0: পাওয়া যায় অনেক অনেক।
1: Total 5.
0: Total 5 at St. Regis, ending miles 11.6.
1: 12.05 at St. Regis, ending miles 11.6, 2302.